পিঠকলাবাদি টাইফয়েড কি লাইহৌ ফৈ আঙাং চাহি তারানিথৈ সুরাবাদি আহানগি তংখাই আমা পিঠকগনি ইসিং চামচ মারি মঙা ইয়ানগনি আদুগা চাবুক পিগি লাইহৌদাসু থৈদোকনা কানাগনি

বিরাসি মমল নাইড্রবা থামোই ফিল্ম আসেদেগি এ জে বৈষ্ণব আমাদি পুষ্পরানি আনিপুনা সামিনবা ইসাইবা ইসাই আসেগি সাইরেংবা সঙ্গীতানো সাইরাংবা অমরজিৎ লৌরেম্বম।

0: ꯃꯛꯇ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯊꯥꯗ꯭ꯔꯤꯉꯩ ꯂꯧꯁꯤ ꯐꯧꯁꯤ ꯊꯥꯗ꯭ꯔꯤꯉꯩꯒꯤ ꯃꯃꯥꯡꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯔꯤ ꯑꯃ ꯊꯥꯒꯗꯧꯔꯤꯕꯅꯤ ꯑꯗꯨꯒ ꯄꯔꯤ ꯑꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯩꯕꯥꯛ ꯑꯁꯤ ꯍꯥꯟꯅ ꯐꯖꯅ ꯁꯦꯝꯕꯤꯔꯅꯤ ꯑꯗꯨꯒ ꯂꯩꯕꯥꯛ ꯑꯁꯤ ꯁꯦꯝꯕ ꯂꯣꯏꯔꯕ ꯃꯇꯨꯡꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯧꯁꯤ ꯑꯃꯨꯛ ꯊꯥꯒꯅꯤ ꯑꯗꯨꯒ ꯂꯧꯁꯤ ꯊꯥꯕ ꯂꯣꯏꯔꯕ ꯃꯇꯨꯡꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯧꯁꯤ ꯑꯃꯨꯛ ꯈꯥꯎꯒꯅꯤ ꯈꯥꯎꯕ ꯂꯣꯏꯔꯕ ꯃꯇꯨꯡꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯧꯁꯤ ꯑꯃꯨꯛ ꯂꯤꯡꯒꯅꯤ ꯑꯗꯩ ꯅꯨꯃꯤꯠ 35 ꯁꯨꯕ ꯁꯤꯒꯤ ꯃꯔꯛꯁꯦ ꯅꯨꯃꯤꯠ 30 to 35 days 하이타레 링토어바 마퉁시데이스타 라우제 링토 마퉁시데이스타 아주마이나 하피바 더카르 오이 아두가 레모리바 아쿠기 MOP 수 합토크레 베셀다 수 토업다수 아두가 후직시 유리아 32kg 무 레모리세 시즈나 누밋 45 수바 누밋세 사이즈가 지데이스타 아쿠이나 하피가더바니 유리아세
1: মথংদা লোকচারিব ওয়াংসিবু হংবিরকলিবনা ইসোক মখা লাইকাইদেগি মইরাংতেম বেমবেমনি ননাও পাথুকচগি খুঙ্গাঙ্গি থৌরম্বু পুবিরিবা এক্সপার্ট আমদি জেমা আনিকি মফমদা ননাও কিদা দসগুসা পামবি খরা থাজবনি লাইবক থিবদি মপামবি আমদি মনাদা কংলক পদুনা লাইবা থেংনাজরি আদুগা হাউজিক হাউজিক না মপানসু কন্না সারকি মাহিদি ওইবা ইংগম গমদ্রে মাসিবু কারি লায়ংনো কারি হিদাক লাংথক কাপথোকদেগে এক্সপার্ট আমদি ইচেমা আনিনা মারিকচুমনা আমুকতং তাকবির আগদি ননাওনা পুনসিকি কাউজারই হাইদুনা থামবিরকলি
0: হোই কইগি জাস কুসা থামবগি মতাংগি জিদে থেংনারি বসে হাইপে থামজরকে কইগি মনা কংজলকপা হাইবসি কইগি টিন নত্রক লাইনানা ওই ꯌꯥꯏ ꯃꯅꯥ ꯀꯪꯖꯜꯂꯛꯄꯁꯤꯗꯤꯀꯣ ꯑꯗꯨꯅ ꯇꯤꯟ ꯌꯥꯝꯅ ꯄꯥꯏꯔꯒꯗꯤ ꯇꯤꯟ ꯇꯤꯟ ꯍꯤꯗꯥꯛ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯥꯞꯄꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯤꯝ ꯑꯣꯏꯜꯕꯨ ꯑꯣꯏꯒꯦꯔꯥ ꯉꯁꯥꯏ ꯃꯃꯥꯡꯗ ꯃꯌꯥꯝ ꯄꯟꯈ꯭ꯔꯦꯀꯣ ꯑꯗꯨꯒꯨꯝꯕꯅ ꯑꯩꯈꯣꯏꯗꯒꯤ ꯀꯤꯂꯔ 707ꯕꯨ ꯑꯣꯏꯒꯦꯔꯥ ꯑꯗꯨꯝꯕꯗꯨ ꯉꯁꯥꯏꯒꯤ ꯗꯣꯁꯇꯣ ꯑꯩꯅ ꯃꯃꯥꯡꯗ ꯂꯣꯏ ꯄꯟꯈ꯭ꯔꯦ ꯅꯤꯝ ꯑꯣꯏꯜ ꯑꯣꯏꯔꯒꯅ 3 to 4 ml ꯏꯁꯤꯡ ꯂꯤꯇꯔ ꯑꯃꯗ ꯌꯥꯜꯂꯒ ꯀꯣ ꯀꯤꯂꯔ 707ꯗ ꯑꯣꯏꯔꯒꯅ ꯏꯁꯤꯡ ꯂꯤꯇꯔ ꯑꯃꯗ 1 to 1.5 to 2 ml ꯒꯨꯝꯕ ꯌꯥꯜꯂꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯤꯟ ꯀꯥꯡꯁꯦ ꯑꯗꯨꯝ ꯍꯥꯠꯇꯣꯛꯄꯤꯕ ꯍꯥꯏꯗꯤ ꯃꯥꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯅꯥꯔꯣꯝꯗ ꯄꯨꯁꯜꯂꯛꯇꯅꯕꯩꯗꯃꯛꯇ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯂꯩꯁꯤ ꯁꯥꯠꯂꯒ ꯃꯍꯩꯁꯦ ꯌꯥꯟꯗꯦ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯀꯦꯜꯂꯤ ꯍꯥꯏꯔꯤꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯗꯁ ꯈꯨꯁꯒꯨꯝꯕ ꯍꯥꯏꯗꯤ ꯃꯔꯤ ꯆꯠꯄ ꯀꯥꯡꯒꯨ ꯀꯨꯀꯨꯔꯕꯤꯠ ꯍꯥꯏꯅ ꯗꯁ ꯀꯨ ꯁꯦꯕꯣꯠ ꯃꯥꯏꯔꯦꯟꯀꯣ ꯃꯔꯤ ꯍꯦ ꯀꯥꯔꯣꯠ ꯀꯣ ꯂꯣꯏꯅ ꯆꯠꯂꯤꯕ ꯈꯣꯡꯗ꯭ꯔꯨꯝ ꯇꯣꯔꯕꯣꯠꯄꯨ ꯍꯥꯏꯒꯦꯔꯥ ꯃꯣꯏꯁꯤ ꯃꯦꯜ ꯐ꯭ꯂꯥꯋꯔꯒ ꯐꯤꯃꯦꯜ ꯐ꯭ꯂꯥꯋꯔꯒꯁꯤ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯅ ꯁꯥꯠꯄ ꯃꯔꯝ ꯑꯣꯏꯕꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯦꯜ ꯐ꯭ꯂꯥꯋꯔꯁꯤ ꯅꯍꯥꯟꯅ ꯁꯥꯠꯀꯜꯂꯦ ꯃꯣꯏꯁꯦ ꯑꯗꯨꯒ ꯃꯦꯜ ꯐ꯭ꯂꯥꯋꯔꯁꯤꯗꯒꯤ ꯁꯥꯠꯄꯁꯤꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯍꯩꯒꯨꯝꯕꯁꯤ ꯀꯌꯥ ꯌꯥꯟꯒꯟꯗꯦ ꯑꯗꯨꯒ ꯃꯥꯒꯤ ꯀꯦꯟꯕꯁꯦ ꯍꯥꯏꯔꯤꯕ ꯂꯩꯒꯨꯝꯕ ꯀꯦꯟꯕꯁꯤꯁꯨ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯐꯦꯛꯇꯔꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯦꯜ ꯐ꯭ꯂꯥꯋꯔ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯀꯦꯟꯒꯜꯂꯤ ꯍꯥꯏꯕꯝꯁꯨ ꯂꯩꯔꯤꯗꯅ ꯑꯗꯨꯗ ꯅꯠꯇꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯣꯏꯕ ꯌꯥꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯣꯂꯤꯅꯦꯁꯟ ꯇꯧꯕ ꯍꯥꯏꯅ ꯀ꯭ꯔꯣꯁ ꯄꯣꯂꯤꯅꯦꯇꯦꯗ ꯀ꯭ꯔꯣꯞꯁꯇꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯌꯤꯡ ꯈꯣꯏꯅꯒ ꯃꯥꯒꯤ ꯄꯣꯂꯤꯅꯦꯁꯟ ꯇꯧꯍꯜꯂꯒ ꯃꯍꯩ ꯌꯥꯜꯍꯟꯕ ꯃꯔꯨ ꯌꯥꯝꯅ ꯆꯪꯍꯟꯕ ꯆꯥꯊꯣꯛ ꯌꯥꯝꯅ ꯍꯦꯟꯕ ꯍꯥꯏꯅ ꯀꯟꯅ ꯇꯧꯔꯤꯗꯅꯀꯣ ꯑꯗꯨꯅ ꯄꯣꯂꯤꯅꯦꯁꯟꯗꯨ ꯐꯖꯅ ꯇꯧꯕ ꯐꯪꯗꯕꯀꯣ ꯑꯗꯨꯒ ꯋꯦꯗꯔꯗꯁꯨ ꯂꯩ ꯀꯦꯟꯕꯁꯤ ꯋꯦꯗꯔꯗꯁꯨ ꯃꯈꯥ ꯑꯃꯨꯛꯁꯨ ꯄꯣꯜꯂꯤ ꯅꯣꯡ ꯌꯥꯝꯅ ꯆꯨꯕ ꯅꯨꯡꯁꯥ ꯌꯥꯝꯅ ꯁꯥꯕ ꯏꯁꯤꯡ ꯌꯥꯝꯅ ꯇꯨꯡꯕꯀꯣ ꯏꯁꯤꯡ ꯍꯦꯟꯖꯟꯕ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯗ꯭ꯔꯥꯎꯠꯀꯣ ꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯑꯦꯛꯁꯇ꯭ꯔꯤꯝ ꯑꯣꯏꯕ ꯑꯦꯛꯁꯇ꯭ꯔꯤꯝ ꯑꯣꯏ ꯀꯥ ꯍꯦꯟꯖꯟ ꯍꯦꯟꯖꯟꯕꯁꯦ ꯃꯣꯏꯁꯦ ꯂꯩ ꯀꯦꯟꯕꯁꯤꯁꯨ ꯑꯣꯏꯌꯦꯕ ꯑꯗꯩ ꯑꯃꯨꯛꯁꯨꯝ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯅ꯭ꯌꯨꯇ꯭ꯔꯦꯟ ꯍꯥꯏꯗꯤ ꯄꯥꯝꯕꯤꯒꯤ ꯃꯆꯤꯟꯖꯥꯛꯁꯦ ꯍꯥꯏꯗꯤ ꯏꯟꯕꯦꯂꯦꯟꯁ ꯑꯣꯏꯕ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯥꯝꯖꯔꯤꯕ ꯄꯥꯝꯕꯤꯅ ꯄꯥꯝꯃꯤꯕ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯁꯣꯏꯜꯗ ꯌꯥꯎꯔꯤꯕꯗꯨꯒꯤ ꯗꯔꯀꯥꯔ ꯑꯣꯏꯕꯒꯤ ꯆꯥꯡꯗꯨꯗꯤ ꯍꯦꯟꯗꯣꯛꯄ ꯋꯥꯠꯄꯅ ꯆꯤꯡꯕꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯥꯏꯇ꯭ꯔꯣꯖꯦꯟ ꯍꯥꯏꯔꯤꯕ ꯄꯥꯝꯕꯤꯒꯤ ꯃꯆꯤꯟꯖꯥꯛꯁꯦ ꯌꯥꯝꯅ ꯍꯦꯟꯖꯜꯂꯒꯗꯤ ꯃꯅꯥꯁꯤꯗ ꯌꯥꯝꯅ ꯐꯔꯒ ꯂꯩꯁꯤꯗꯤ ꯁꯥꯠꯂꯒꯁꯨ ꯐ꯭ꯔꯨꯠ ꯑꯣꯏꯅ ꯀꯩꯅꯣ ꯑꯣꯏꯗꯕ ꯀꯣ ꯂꯩ ꯁꯥꯠꯆꯔꯒꯁꯨ ꯃꯅꯥ ꯌꯥꯝ ꯄꯥꯜꯂꯒꯁꯨ ꯑꯗꯩ ꯂꯩ ꯁꯥꯠꯂꯒꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯃꯍꯩ ꯑꯣꯏꯗꯕ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯦ ꯊꯣꯛꯀꯜꯂꯤ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯆꯞ ꯆꯞ ꯆꯥꯅ ꯍꯥꯏꯕꯗꯤ ꯄꯥꯝꯕꯤ ꯑꯃꯗ ꯑꯩ ꯆꯥꯡꯗ ꯍꯥꯏꯐꯦꯠ ꯍꯥꯏꯔꯒꯦ ꯗꯁ ꯀꯨꯁꯁꯦ ꯌꯥꯝ ꯆꯥꯎꯅ ꯑꯩꯈꯣꯏ ꯃꯅꯤꯄꯨꯔꯗꯗꯤ ꯌꯥꯝꯅ ꯄꯥꯛꯁꯟꯅ ꯀꯩꯅꯣ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯥꯛꯆꯧꯅ ꯊꯥꯕꯁꯨ ꯑꯣꯏꯔꯝꯅꯤ ꯍꯥꯏꯅ ꯑꯩꯅ ꯈꯟꯗꯦ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯥꯝꯕꯤꯒꯤ ꯆꯥꯡꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯨꯔꯤꯌꯥꯒꯨꯝꯕ ꯑꯩꯈꯣꯏ ꯁꯟꯊꯤ ꯁꯟꯌꯨꯡꯗꯩ ꯑꯣꯟꯕ ꯑꯩꯈꯣꯏ ꯀꯩꯅꯣꯁꯦ ꯐꯥꯔꯝ ꯌꯦꯠ ꯃꯦꯅꯤꯌꯣꯔ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯇꯤꯟꯊ꯭ꯔꯣꯛꯀꯤ ꯀꯩꯅꯣꯗ